0: দেবার মতন হয়নি কিছু দান, মনে যে হয় সবই রইল বাকি।
1: গানে লায়ক রচা না কই গান, কবে হবে দেনে লায়ক বচা না কই দান। এসা লগতা হ্যায় সব রহ গয়া বাকি, অর নিরন্তর মে তুমকো ছলতা রহা। কব হো পায়েগা ইয়ে জীবন পরিপূর্ণ, কব হোগা জীবন কি পূজা কা অবসান।
2: এসা অহংকার শূন্য কবি সাধক, জো সমর্পিত ভাব সে অহর্নিশ অর অনবরত